0: শ্রোতা বন্ধু, আপন মানে বিবিধ ভারতী কার্যক্রম শুনুলে আকাশবাণী বলাঙ্গীর।
1: আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রে প্রচার করন্তু আপনার ব্যবসায় সম্বন্ধীয় বিজ্ঞাপন।
2: নিজের ব্যবসায় সেবা গ্রাহকঙ্ক পাখরে সহজরে সুবিধারে পৌঁছাইবা পাই আকাশবাণী হেউছি শ্রেষ্ঠ মাধ্যম।
1: নিজের ব্যবসায়িক লক্ষ্য পূরণ অভিবৃদ্ধি পাই রেডিও বিজ্ঞাপনর সাহায্য নিয়ন্তু।
2: অগণিত শ্রোতাঙ্ক পাখরে আপনার ব্যবসায়র বার্তা বিজ্ঞাপন মাধ্যমে পৌঁছাইবাকু আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র সহিত যোগাযোগ করন্তু।
1: আমার বিজ্ঞাপন সম্বন্ধীয় ফোন নম্বর হেলা 7656095969 এবং 9861307632। ইমেল আইডিটি হেলা sdairbalangir@gmail.com।
0: আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছু প্রায়োজিত কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে।

0: হ্যালো, আকাশবাণী বলাঙ্গীর, ফোন ইন কার্যক্রম।
1: আচার্য আয়া নমস্কার।
0: নমস্কার।
1: লক্ষ্মী নারায়ণ ভাবিল যে সুবর্ণ পড়ল।
0: হ্যাঁ লক্ষ্মী আয়া, কানা কামন ধন্দা কানা চালিছে?
1: কামন ধন্দা মানে এটা দেখো আমার চালিছে, টোলা বেটা বুটি চালিছে, আমার ধান কাটা বুটি ফলানো আয়া ডালুয়াটা।
0: আয়া আয়া, টোল গছ কি মাকড় কেন লাগুছে না আয়া?
1: মাকড় আয়া আমার এ কানা হচ্ছে কি ঘর ছড়া গছ কি নেই বলে একটু বেশি আমি মাকড় টিকে নিয়ে আসুন। আর আসলে আমার সাইড এখন টিকে দূরিয়া জঙ্গল পাচ্ছে
0: খালি চাষর লাগি প্রস্তুতি হতে আর টোল যা তুলা তুলি করুছে আর আজ কেন গীত শুনবে আপন
1: সমলপুরি যে আছে গোটে গীত নেই আমার ব্যাংক
0: যে আমার আদিম বিচার শুনবে
1: সেই গীত দেবে।
0: আজ্ঞা ঠিক আছে আয়া, শুনুন আপনার পছন্দের গীত।
1: ঠিক আছে করমে আয়া।
0: হ্যাঁ কহুন।
1: সহদেব তোর অমিত ভাই আদিত্য জন্মা দুর্গা প্রাণা বিক্রম সাহু সলারাম মেহর বাসুদেব মেহর মুরালী মেহর শান্তনু পণ্ডা রবীন্দ্রনাথ মেহর মুনা পণ্ডা স্বর্ণ প্রভাকর যশবন্ত পাইক নরেন্দ্র কুমার সাহু ভরত তরুয়া উপেন্দ্র সোনা পঞ্চানন্দ পঞ্চবিহার বিশ্ব আহমদ সুবল সাহু চৈতন্য পটেল করম সানি সাহু দ্বিতীয় চন্দ্র শেঠ ও আমার সুগদেব বাগ তিরামাকা ভাই।
0: আজ্ঞা ঠিক আছে আয়া, আপনার সব সাংবাদ সঙ্গে মিশিকি শুনুন আপনার পছন্দর গীতা।

0: হ্যালো, আকাশবাণী
1: হ্যালো,
0: বলাঙ্গীর ফোন ইন কার্যক্রম।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার।
1: বড়া যেন স্ট্রাইক করদিন লাগলা হো।
0: যাহা হো আজ্ঞা, আপনার চেষ্টাটা সফল হল। আজ
1: পুরা মিনিমম 6 মাস উপরে হয়েগলা।
0: আজ্ঞা আজ্ঞা, যাহা হো এতকি দিন তো আপনার ধৈর্যর সহিত চেষ্টা করুলে সেথিলে আপনার বহু বহু ধন্যবাদ। আপনার না টিকে কবে আজ্ঞা?
1: মো না চৈতন্য সাহু, বাদিপালে বিজেপুর থানা জিল্লা বরগড়।
0: আজ্ঞা, কেন করুছেন আপনি চৈতন্য আজ্ঞা?
1: এটা দোকান দোকানে কিরানা দোকান দোকানে আছে
0: আজ্ঞা।
1: এটা মন্দির, শিব মন্দির, কালী মন্দির, শনি মন্দির মানে আছে। এটা মানে মন্দির জায়গা না আছে, মহাপুরুষ জায়গা দিন
0: আজ্ঞা। তো মন্দির সামনারে আপনি দোকান দিয়েছেন?
1: হ্যাঁ হ্যাঁ।
0: মন্দির কে আপনি কত দিন থরে যাসন আজ্ঞা? দোকান তো ডেলি আসতে।
1: মই সববেলে সকাল বেলা মোট মন্দির।
0: আউ কেটে গাঁ হবে আপনারটা?
1: আমারটা 3টা ওয়ার্ডে হলে 1200 ভোটার অছেন, 4টা ওয়ার্ড হবার কথা
0: আজ্ঞা। তো মন্দির কে সবুদিন ভক্ত মানে আসছেন আজ্ঞা?
1: হ্যাঁ সবুদিন, বেলে বাকি দিন টিকে কম হাত, 2 দিন বেশি হাত
0: আজ্ঞা। আউ জানি যাত্রা কবে কবে হেসে?
1: জানি যাত্রা বেলে আমার কালীপূজা হেসে,
0: আমার দীপাবলি কে হতো মানে।
1: হ্যাঁ দীপাবলি কে
0: আজ্ঞা।
1: আউ শিবরাত্রি আর নারনুটি পালাপুলি
0: আজ্ঞা। সাংস্কৃতিক কার্যক্রম বি হচ্ছে আউ যাত্রা বি হচ্ছে।
1: হ্যাঁ
0: আজ্ঞা ঠিক আছে আজ্ঞা। কেন গীত আজ শুনবাকে ইচ্ছা করেছেন আপন?
1: মই বড়া কেন ভাবিলে এটা কালী মার গীতটে, কালী মার গোটে দেনবে জেন্দা গোটে
0: শুনুন আপনার পছন্দর গীত।

দয়ানিধি কুদেই, অশোক কুমার পশায়ত এবং কীর্তন বঞ্চুর। আপনমানে কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্ররু। প্রচার করুছু আজির যুববাণী কার্যক্রম।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপন সমস্ত আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমকু। কার্যক্রমের উপস্থাপনারে মু শুলভা
1: ও মু জ্যোতিস্মিতা। শ্রোতা বন্ধু, জীবন বজায় রাখিবা এবং ভাল স্বাস্থ্যকু প্রোৎসাহিত করিবা পাই পর্যাপ্ত পরিমাণর নিরাপদ খাদ্য পাইবা গুরুত্বপূর্ণ। খাদ্যজনিত রোগগুলিক সাধারণত সংক্রামক কিংবা বিষাক্ত প্রকৃতির এবং প্রায়তঃ আখিরে অদৃশ্য যাহা দূষিত খাদ্য কিংবা পানি মাধ্যমে শরীরে প্রবেশ করুথবা জীবাণু, ভাইরস, পরজীবী কিংবা রাসায়নিক পদার্থ যোগু হইথায়। খাদ্য শৃঙ্খলার প্রত্যেক পর্যায়ে উৎপাদন ঠারু অমল, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বণ্টন, প্রস্তুতি এবং ব্যবহার পর্যন্ত খাদ্য নিরাপদ রহিবা নিশ্চিত করিবারে খাদ্য সুরক্ষার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বার্ষিক প্রায় 600 নিহত লোক খাদ্যজনিত রোগর শিকার হেউথিবারু অসুরক্ষিত খাদ্য মানব স্বাস্থ্য এবং অর্থনীতি পাই এক বিপদ, যাহা অসম্পূর্ণ ভাবরে দুর্বল এবং সীমান্ত লোকঙ্কু, বিশেষ করে মহিলা এবং পিলামানঙ্কু সংঘর্ষ দ্বারা প্রভাবিত জনসংখ্যা এবং প্রবাসীমানঙ্কু প্রভাবিত করে। সেইথিপাইঁ খাদ্য বিষয়ে আউ বিস্তৃত ভাবরে জানিবা পাই 7 জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত করা যায়। এই দিবসর লক্ষ্য হেউছি খাদ্য সুরক্ষা, মানব স্বাস্থ্য, আর্থিক সমৃদ্ধি, কৃষি, বজার প্রবেশ, পর্যটন এবং স্থায়ী বিকাশে যোগদান দিয়ে খাদ্যজনিত বিপদকু রোকিবা, চিহ্নট করিবা এবং পরিচালনা করিবারে সাহায্য করিবা পাই ধন আকর্ষণ করিবা এবং কার্যকু প্রেরণা দেবা।
0: বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এবং জাতিসংঘর খাদ্য এবং কৃষি সংগঠন FAO সদস্য রাষ্ট্র এবং অন্য প্রাসঙ্গিক সংগঠন সহিত মিলিত ভাবে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালনকু সহজ করেছেন্তি। এই আন্তর্জাতীয় দিবস হচ্ছে আমি খাওথবা খাদ্য নিরাপদ সাধারণ কার্যসূচী মুখ্য ধারার খাদ্য সুরক্ষাকু সামিল করিবা এবং বিশ্বব্যাপী খাদ্যজনিত রোগর ভার হ্রাস করিবা পাই প্রয়াসকু মজবুত করিবার এক সুযোগ। খাদ্য সুরক্ষা সমস্তঙ্কর ব্যবসায় স্লোগান অধীনরে এই কার্যভিত্তিক অভিযান বিশ্ব খাদ্য সুরক্ষা সচেতনতাকু প্রোৎসাহিত করে এবং দেশ এবং নিষ্পত্তি নির্মাতা, ঘরোই ক্ষেত্র, নাগরিক সমাজ, জাতিসংঘ সংগঠন এবং সাধারণ জনতাঙ্কু কার্যানুষ্ঠান গ্রহণ করিবাকু আহ্বান করিথায়। খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিচালনা এবং ব্যবহার করিবার পদ্ধতি আম খাদ্যর সুরক্ষাকু প্রভাবিত করে। বিশ্ব খাদ্য মানদণ্ড পালন করিবা, জরুরীকালীন প্রস্তুতি এবং প্রতিক্রিয়া সমেত প্রভাবশালী নিয়ামক খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করিবা, স্বচ্ছ জল উপলব্ধতা প্রদান করিবা, উত্তম কৃষি অভ্যাস প্রয়োগ করিবা, খাদ্য ব্যবসায় পরিচালক মানঙ্ক দ্বারা খাদ্য সুরক্ষা পরিচালনা ব্যবস্থার ব্যবহারকু সুদৃঢ় করিবা এবং সুস্থ খাদ্য পছন্দ করিবা পাই গ্রাহক মানঙ্কর ক্ষমতা নির্মাণ করিবা হেউছি কিছি উপায় যেউথিরে সরকার, আন্তর্জাতীয় সংগঠন, বৈজ্ঞানিক, ঘরোই ক্ষেত্র এবং নাগরিক সমাজ খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করিবা পাই কার্য করিথান্তি।

শ্রোতা বন্ধু, খাদ্য সুরক্ষা সরকার উৎপাদক এবং গ্রাহকঙ্ক মধ্যরে এক মিলিত দায়িত্ব। আমি ব্যবহার করুথবা খাদ্য নিরাপদ এবং আম স্বাস্থ্যকু ক্ষতি পৌঁছাইব নাহিঁ তাহা নিশ্চিত করিবা পাই ফার্ম রু টেবুল পর্যন্ত সমস্তঙ্কর ভূমিকা রহিছি। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস মাধ্যমে WHO এবং FAO সাধারণ কার্যসূচীরে খাদ্য সুরক্ষাকু মুখ্য ধারে সামিল করিবা এবং বিশ্বস্তরের খাদ্যজনিত রোগর বোঝ হ্রাস করিবা পাই প্রয়াস জারি রাখিছন্তি। অসুরক্ষিত খাদ্য সহিত জড়িত সার্বজনীন স্বাস্থ্য বিপদর বিশ্বব্যাপী প্রতিরোধক চিহ্নট এবং প্রতিক্রিয়াকু সহজ করিবা পাই WHO জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকু সুদৃঢ় করিবা লক্ষ্য রাখিছি। WHO খাদ্য সুরক্ষা পাই বিশ্ব স্বাস্থ্য সংগঠন আলায়েন্সর এক স্বাস্থ্য পদ্ধতিকু গ্রহণ করি কার্যকলাপ মাধ্যমে সদস্য রাষ্ট্রগুড়িকু সেমানঙ্কর জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকু সুদৃঢ় করিবা এবং খাদ্যজনিত রোগর ভার হ্রাস করিবা পাই সমর্থন করিবা পাই WHO গ্লোবাল স্ট্রাটেজি ফর ফুড সেফটি

শ্রোতা বন্ধু, WHO খাদ্য এবং কৃষি সংগঠন, বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংগঠন, জাতিসংঘ পরিবেশ কার্যক্রম এবং অন্যান্য আন্তর্জাতীয় সংগঠন সহিত ঘনিষ্ঠ ভাবরে কার্য করে, যাহাদ্বারা উৎপাদন ঠারু ব্যবহার পর্যন্ত সমগ্র খাদ্য শৃঙ্খলরে খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েপারিব। নিরাপদ খাদ্য যোগান স্বাস্থ্য পাইঁ অত্যন্ত জরুরি। খাদ্য এবং পুষ্টি সুরক্ষারে যোগদান দিয়ে জাতীয় অর্থনীতি, বাণিজ্য এবং পর্যটনকু সমর্থন করে এবং নিরন্তর বিকাশকু দৃঢ় করে। সহরীকরণ তথা গ্রাহকঙ্ক অভ্যাসরে পরিবর্তন যোগু সার্বজনীন স্থানরে প্রস্তুত খাদ্য কিনিবা এবং খাওথিবা লোকঙ্ক সংখ্যা বৃদ্ধি পাইছে। বিশ্বায়ন বিভিন্ন প্রকারর খাদ্য পাই গ্রাহকঙ্ক চাহিদা বৃদ্ধি পাইছে, যাহা ফলরে এক জটিল এবং দীর্ঘ বিশ্ব খাদ্য শৃঙ্খল সৃষ্টি হয়েছে। জলবায়ু পরিবর্তন খাদ্য সুরক্ষা উপরে যথেষ্ট প্রভাব পকাইব বলে আশা করা যাচ্ছে এবং এহা অতি খারাপ পানিপাগ ঘটনা।

0: বায়ু এবং জল তাপমাত্রারে বৃদ্ধি এবং বৃষ্টিপাত্র আবৃত্তি তথা তীব্রতার পরিবর্তন মাধ্যমে বিদ্যমান এবং উদীয়মান খাদ্যজনিত রোগর বিপদকু বৃদ্ধি করিব। এই চ্যালেঞ্জ গুড়িক খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করিবা পাই খাদ্য উৎপাদক এবং পরিচালকঙ্ক উপরে অধিক দায়িত্ব লাগে। উৎপাদ বণ্টনর গতি এবং পরিসর যোগু স্থানীয় ঘটনাগুড়িক শীঘ্র আন্তর্জাতীয় জরুরীকালীন পরিস্থিতিরে পরিণত হইপারে। খাদ্য প্রদূষণ এবং রোগ কিংবা মৃত্যু মধ্যে কারণগত সম্পর্ক স্থাপন করিবারে অসুবিধা এবং রিপোর্টিং নহেবা কারণরু সাধারণ স্বাস্থ্য এবং অর্থনীতি উপরে খাদ্যজনিত রোগর বোঝকু প্রায়তঃ অনদেখা করা যাইছি।
1: খাদ্যজনিত রোগর বিশ্বভার আকলন উপরে WHO রিপোর্টরে বিশ্ব এবং উপ আঞ্চলিক স্তরের 31টি খাদ্যজনিত এজেন্ট জীবাণু ভাইরস পরজীবী বিষাক্ত পদার্থ এবং রাসায়নিক পদার্থ দ্বারা রোগ ভারর প্রথম আকলন উপস্থাপন করা যাইথিলা, যাহা দর্শাউছি যে গোটিয়ে বর্ষরে 600 নিউতরু অধিক খাদ্যজনিত রোগ এবং 420,000 মৃত্যু হইপারে। খাদ্যজনিত রোগর ভার অসমান ভাবরে দুর্বল পরিস্থিতিরে থিবা গোষ্ঠীগুড়িক উপরে এবং বিশেষ করে 5 বর্ষরু কম বয়সর পিলামানঙ্ক উপরে পড়িথায়, যাহা নিম্ন এবং মধ্যম আয়কারী দেশগুড়িকরে সর্বাধিক। খাদ্য সুরক্ষা পুষ্টিসার পরস্পর সহিত অবিচ্ছেদ্য ভাবরে জড়িত। প্রতিবর্ষ প্রায় 600 নিউত বিশ্বরে প্রায় 10 জনের জনে দূষিত খাদ্য খাইবা পরে অসুস্থ হুয়ন্তি এবং 420,000 লোকর মৃত্যুবরণ হইথায়।
0: শ্রোতা বন্ধু, জীবনকু বজায় রাখিবা এবং ভাল স্বাস্থ্যকু প্রসাহিত করিবা পাই পর্যাপ্ত পরিমাণর নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য উপলব্ধতা গুরুত্বপূর্ণ। ক্ষতিকারক জীবাণু ভাইরস পরজীবী কিংবা রাসায়নিক পদার্থ থিবা অসুরক্ষিত খাদ্য ডায়রিয়া ঠারু আরম্ভ করি কর্কট রোগ পর্যন্ত 200রু অধিক রোগর কারণ হইথায়। এহা রোগ এবং কুপোষণর এক দুষ্ট চক্র মধ্য সৃষ্টি করে। বিশেষ করে শিশু, ছোট পিলা, বৃদ্ধ এবং অসুস্থ লোকঙ্কু প্রভাবিত করিথায়। খাদ্য সুরক্ষা এবং সুদৃঢ় খাদ্য ব্যবস্থা সুনিশ্চিত করিবা পাই সরকার খাদ্য উৎপাদক এবং গ্রাহকঙ্ক মধ্যরে ভাল সহযোগ আবশ্যক। খাদ্য সুরক্ষা হেউছি ব্যক্তির স্বাস্থ্য ঠারু আরম্ভ করি পরিবার পর্যন্ত এক গুরুত্বপূর্ণ বিষয়, তেণু এহা উপরে জনসচেতনতা একান্ত আবশ্যক।
1: তেবে শ্রোতা বন্ধু, এইটা ছিল আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম। আশা এই কার্যক্রমটি আপন সমস্তকু নিশ্চিত ভাবে ভালো লাগিথিব। তেবে মতামত নিশ্চয় জনাইবে। আমাকু চিঠি লিখিবার ঠিকণাটি হল যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বলাঙ্গীর, পিন 7670001।
0: আপনার আম সহ হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্যে যোগাযোগ করে পারিবে। আম হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8114659464। আও মধ্যে আপনার আম সহ ইমেল মাধ্যমে যোগাযোগ করে পারিবে। আম মেল আইডিটি হল airbalangir@gmail.com।
1: তেবে আপনা সমস্তঙ্কর সুচিন্তিত মতামত অপেক্ষারে রহুছু।
0: নমস্কার।

দ্বারা প্রায়োজিত কার্যক্রম কিষাণবাণী প্রচার করিব রাতে 7:30। আজি এতে রয়েছে ধীরেন্দ্র সিং বরিয়াঙ্ক আলোচনা, কেন্দ্র সরকারঙ্ক 12 বর্ষ পূর্তির কৃষি ক্ষেত্রে উৎকর্ষতা। এথর শ্রোতাবন্ধু কই রখুছু আগামীকালি আমার প্রাত অধিবেশন কার্যক্রম সম্পর্কে। আগামীকালি আমার অধিবেশন আরম্ভ করিব সকাল 5:53। সকাল 6:05 আরাধনা কার্যক্রমে শুনিপারে কতোটি ভক্তি সঙ্গীত। আম পরিবেশ সকাল 6:30। আগামীকালি এতে রয়েছে আশিষ কুমার মহান্তি সংক্ষিপ্ত আলোচনা, পরিবেশ নির্মল রাখা কিপরি। অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 481তম ভাগ প্রচার করিব সকাল 6:35। ওড়িয়া ভক্তিগীতর কার্যক্রম সকাল 7:25। এ বর্ষর পানিপাগ এবং ধান চাষ সম্পর্কে কিছু জানিপারে আগামীকালির চাষরহাল কার্যক্রমে সকাল 7:35 প্রচার করিব। গোস্বামী তুলসীদাসকৃত ভক্তি সঙ্গীত ধারাবাহিক শ্রী রামচরিত মানস প্রচার করিব সকাল 7:40। 7:50 প্রচার করিব পারম্পরিক গীতরে ওড়িশি। হিন্দি কথাচিত্রর গীত শুনিপারে সকাল 8:30। ওড়িয়া কথাচিত্রর গীত সকাল 8:45। সকাল 9:00 প্রচার করিব বিবিধ ভারতী কার্যক্রম। এছাড়া শ্রোতাবন্ধু আম কেন্দ্রর প্রচার হওয়া থাকা চলিত অধিবেশন এবং আগামীকালির প্রাত অধিবেশনর কার্যক্রম সম্পর্কে আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হচ্ছে FM ব্যান্ড 101.9 MHz যোগে। এথর আসন্তু শুনিবা বিভিন্ন শিল্পীঙ্ক কণ্ঠরে ওড়িয়া ভক্তি গীত। কার্যক্রমের প্রথম গীত গীতটি গাইছেন নমিতা অগ্রওয়াল, গীতিকার বসন্তরাজ সামল, সঙ্গীত মন্মথ মিশ্র।

0: আমি সবু যোজনা কেন জানিছো?
1: নেই জানি দাদা।
0: হ্যাঁ
1: নেই,
0: কিন্তু সবু যোজনা সবু চাষি জানিবার দরকার, আর তার ফায়দা কেন রকমে মিলুছে সেটা গলে জানবার দরকার।
1: নিহাতি বঢ়িয়া কথাটি দাদা, চাষি যোজনা বাবদকে নেই জানলে আর সেথুরু কেতে সফল হোছো নেই জানি পারলা বলে চিন্তা কলে বি আমি পছে রই যাব।
0: দেখো বাবু, কিছু আমি জানিছু
1: হ,
0: কিন্তু কেনটা নাই জানি সেটা আমি নেই জানি। সেথির লাগি মঝিনে মুই ভেটি দিলি হো আমার যেন কৃষি বিভাগর মুখ্য আজ্ঞা অছন।
1: কে দাদা?
0: মুখ্য জেলা কৃষি অধিকারী ধীরেন্দ্র সিং বড়িয়া।
1: হ বড়িয়া আজ্ঞা, বহুত সময় আগে বৈঠকি কে বি আসন, ভেটি দিল বলে দুই কথা নিহাতি পচরাই।
0: হ্যাঁ বলে মুই আজ্ঞা কু পচরালি, আজ্ঞা দেখুন যেন সরকার র যোজনা বলুছন, কেন্দ্র সরকার কেন কেন যোজনা করিছন হেটা টিকে আজ আমকু কহুন, আর সেটি কাণ কাণ উৎকর্ষতা মিলবা, কাণ কাণ চাষি ভাইকর উন্নতি হবা কহুন বৈ। হ্যাঁ আজ্ঞা, তো মতে বসাইকরি যেন হিসাবে বুঝালে, তোমে বি শুনো আজ, শ্রোতা ভাই বোন মানে বি শুনু আজ্ঞা কাণ কহুছন।
1: হ্যাঁ ঠিক আছে।
2: কেন্দ্র সরকারর কার্যক্রমকু যদি আমি তর্জমা করমা, তো এই 10-12 বর্ষ ভিতরে গোটে ঐতিহাসিক কাম গুড়া করুছে, তার ভিতরে গোটে প্রথমটাকে আমি করমা পিএম কিষান। পিএম কিষানরে কেন্দ্র সরকার চাষীমানঙ্কু 2000 হিসাবে তিনথর লেখা বর্ষক দৌছে। যদি আমি দেখবা বলাঙ্গীর 2,50,000 চাষী এতে উপকৃত হোছন, আউ এটা পিএম কিষানরে যার জমিন অছে সেমানে হি তাকে পাউছন। তার সাঙ্গে বর্তমান আমার কেন্দ্র সরকার আউ গোটে অভিনব যোজনা অছে ন্যাচুরাল ফার্মিং, যেটা প্রাকৃতিক চাষ। যদি জঙ্গলরে বিনা রাসায়নিক সারের গোটে জঙ্গলটা তৈরি হয়ে পারুছে, আর জঙ্গলরে কোনসি বিনা হল করিকিরি যদি গছ ঠিয়া হয়ে পারুছে, জঙ্গলটে সৃষ্টি হয়ে পারুছে, আর গোটে ইকোসিস্টমটা সে বাতাবরণটা হয়ে পারুছে, তো এগ্রিকালচররে হয়ে পারবা, চাষ ক্ষেত্রে হবা, তাকে দৃষ্টিতে রাখিকি ন্যাচুরাল ফার্মিং আমার বলাঙ্গীর জেলার 5,000 হেক্টর আমি করুছ। তারপরে মাটি গোটে যেহেতু চাষ কহিলে মাটিকে মুন্সি বুঝা যেছি, আর সেই মাটির আকলনটা তার ভালো অবস্থা স্বাস্থ্য অবস্থা মাপবার লাগি যে সয়েল হেলথ কার্ড দেউছে, টোটালি এটা কেন্দ্র সরকারর যোজনা। এটা মাধ্যমে আমি চাষী মানে তাঁর মাটি পরীক্ষা যে করুছন, সেথিরু মাটিরে জবরখাজান ফসফরাস পটাস অন্যান্য অনুসার, আর মাটিরে অর্গানিক কার্বন কি জৈবিক অঙ্গার কেতে অছে, আউ অম্লতা কেতে অছে, পিএইচ জানবার লাগি এটা গোটে বহুত বঢ়িয়া অভিনব কার্যক্রম হয়ে। তারপরে আপন মানে জানিথেমে আমার ভারত বর্ষরে যেতেটা জিল্লা আছে তা 65টা জিল্লাটা আসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেতির আসপিরেশনাল ডিস্ট্রিক্টরু তাকে উদ্ধার করবার লাগি কেন্দ্র সরকার কেবল ইন্টিগ্রেশন কনভর্জেন্স মাধ্যমে কেনটা জেলাকে আগে নিয়া যিবা, সেইথিলাগি নীতি আয়োগর কাম তাঙ্কর আজেন্ডা হিসাবে বি জেলা সদা বলে করুছে। আর গোটে হচ্ছে কেন্দ্র সরকারর ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডক্টরে বলাঙ্গীর জেলা লাগি বহুত বড়িয়া জিনিস খবর খুশির খবরে মিল্ক ডায়। যদি অন্যান্য জেলাকে আমি দেখমা কেন জায়গার লঙ্কা আছে, কেন জায়গার স্পাইসেস অলগা আছে, তো বলাঙ্গীর জেলাটা হচ্ছে মিল্ক লাগিয়ে। তারপরে কেন্দ্র সরকারর বহুত আগরু গোটে যোজনা চালুছে জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন, ন্যাশনাল ফুড সিকুরিটি মিশন, এথিরে আমার অঞ্চলরে ডালি জাতীয় ফসলরে কমার্সিয়াল ক্রপরে কপারে আর তৈলবীজ ফসলরে চীনাবাদাম সূর্যমুখী রাশি সোরিষ উপরে ডেমোনস্ট্রেশন মানে আসুছে, চাষী মানুষ ট্রেনিং গুড়া দিয়া হচ্ছে। এবং তারপরে আউ গোটে সরকারর অছে MSP ডিক্লার করেছে সরকার, মিনিমম সপোর্ট প্রাইস। যদি কেন্দ্র সরকার মিনিমম সপোর্ট প্রাইস যদি ডাকলা, যেতবে বাজারে দরটা হাই অছে তো সেটা লাগু হয়ে নাই পারে, কিন্তু যেতবে বাজার দরটা লো করে যা MSP রু, তো ইমিডিয়েটলি সবু স্টেট্রে সবু জেলারে জেলা প্রশাসন আগে আসিকি প্রাইস সপোর্ট সিস্টমে গোটে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি করিকি বিভিন্ন এজেন্সি প্রকুরমেন্ট এজেন্সি গুড়া আছেন। যদি কটনকে দেখমা তো কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া আছে যে কি কটনকে প্রকুরমেন্ট করিতেছি, নন পেডিরে মুগ বিরি সোরিষ তোকে দেখমা তো নাফেড অছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সে হেলা প্রকুরমেন্ট এজেন্সি এ। আউ সেই হিসাবে রাজ্যকে আমি দেখমা কইলে মান্ডিয়াটা, তো এই যে প্রাইস সপোর্ট সিস্টম যে যোজনা মাধ্যমে ই MSP কু যদি কেন্দ্র সরকার অপারেশনালাইজ করবা, প্রকৃত এটা কেনটা কিনি কিনা হবা, তো সেতে লাগি যে যোজনাটা আছে তাকে কয়া গলা প্রাইস সপোর্ট সিস্টম।

0: बढ़िया लागला दादा
1: बाबू सब कथा बने जे
0: हां
1: एसुर इजन हमर पनपाक विभाग आज्ञा माने कहचन गुडे काना एलनिनो आउचे
0: बोली हां हां हां वर्षा टिके कम हेबा बोला होचे तो
1: होए होए होए यदि वर्षा कम हेबा
0: होए
1: तार लागि हमर चासी भाई बहन मानकु आघोनु प्रस्तुति करबा के पड़बा
0: हां हां हां हां
1: सेटा होचे केन चासटा कम पनती हे पर
0: हां हां हां हां दादा
1: আরো কেন চাষ কম পান্তি হবার সত্ত্বে আমাকে জহ আদায় দেবা
0: বেশ সেটাকে দেখমা বলে দাদা ডাল জাতীয় ফসল কেতনে কেতে বঢ়িয়া হয় কম পানি রে হবা আর ধান জায়গায় কম দিনিয়া মাল ধানকে টিকে জহ টিকে গুরুত্ব দেবার কথা
1: হ্যাঁ কম দিনিয়া ধান করমা
0: হুম
1: ডাল জাতীয় ফসল করমা
0: হুম
1: মিলেট অছি
0: হয় দাদা
1: ক্ষুদ্র শস্য
0: হয়
1: মড়িয়া গুরজি
0: হ্যাঁ হ্যাঁ
1: কুদু সোয়া এই সব জিনিস চাষ করবা বেলে এটা কম পানতি হবা আদায় গলে অতকা হবা লাভ গলে আমকু অতকা মিলবা সেথির লাগি চাষি ভাই মানে যেন জমি মানকু ধান নাই হুয়ে বর্ষা ভল করি নেই হেলে সে জমি মানকু এসুর ধান আর নাই করুন বুঝল
0: আর গোটে কথা দাদা যেন ই বর্ষ দেখো সবু আড়ে কেতনে কেতে আম আসিছে আর যাহে যাহি জীব আম টিকে সস্তা বাগি লাগিছে বহুত লোক আম খাউছন সবু টাঙ্ককে নেই ফিকি করে ঘরে গোটে জায়গায় জমা করুন আর পহিল অসড়িয়া বর্ষা হেলা বিলকে সবু টাঙ্ককে নেই করি রোড তরা তরা হেলা কি জঙ্গল তরা হ্যাঁ কেদিন আড়ে বুলি গলা সুরে ঘা গুড়া দিয়ে ফিকি দেল সেটা বি গোটে বনি করুন রে হবা
1: বাবু খালি ফিকলে তো হবা কিন্তু আর গোটে কথা আমি কহমা সে জায়গায় যে সেমানে ধরুন আমি এড়কি খণ্ডে লুহা ধরলা বি কাড়ে কর লুহা খণ্ডে ধরলা মাইট যেন জায়গায় পানি টিকে জমা হেলা লেখেন লাগুছে হেনতা জায়গা মানুষ যাইকি
0: তুপি যদি
1: টিকে ইঞ্চিরে দেখি টাকোকে তুপি দমা বলে তার দ্বারা কেন হবা চেয়ারটা জলদি ধরি পারবা মাইট মাইট ধরি পারলে আম গছ বড় হয়ে যা এনতা করিকি আমার মধ্যপ্রদেশ অঞ্চলের বি বহুটে চাষি বিজা উনিচল মানে মাইট সাঙ্গে তাকে গোটে গোল গোল বনেগিরি বাটি বাগির বনেগিরি জঙ্গল মানকু বুনি দেইছন বহুটে জাগারে এন্তাকরি গ্রাম্য জঙ্গল সৃষ্টি হইছে সেমানে যদি চাহবে বলে এটা করি পারবে আমার
0: চাষ নিহাতি হিসাব রে দাদা যে সমিয়া বি হেলা ন জিমান
1: হ্যাঁ বুঝুছে বাবু মই কিন্তু কথা হচ্ছে
0: হ্যাঁ
1: বৈঠকি কে আসলে কথা হউতলা বেলকে নিঘা করি নাই হয়ে হো
0: হয় হয়
1: যা হো আজি পরে দিনতে গোলা বাগিল লাগলা
0: হ্যাঁ
1: জিমা
0: জোহার দাদা
1: জোহার বাবু জোহার